তাকে তিন ত্যাবা আমি হুম হে দেখুরা আসে এই দোয়া হিং অমগে করে নে এ দোয়া হুগা বিয়ফারে কুরমে এ বাহি ফিদুয় দিগিন সালামে বান মগে নুয়ে আদি মমফায় খুদ্দনিবি রাহমে তেরিকমে বেসনুয়ে আদি একলাগে ইদনা ফুলুম মেনুই শফা তেরিকমে বেস নুমে বেমে কাফির নাকি হামা আনিয়াবিরিন্নে।

ব্যামিহুং হোদি তাকে তিগে তেরিং রঙ্গালু থাকে তিনথিয়া ব্যামিহুং হেদ কুরাশে আদিথিয়া ব্যামিহুং নটকা বিমুন তিমন রসকলাঙ্গে নের দিব্যি থাকে তিন বিসমে আদি এইং হেদ কুরমটকা দের থাকে দে কসদুনু কুরাশ তিয়া ব্যামিহুং ইফদ থাকে তিগা হিফান জেহে মিহুং খমগা বানম এথকিচ্ছা মেদু নুরহুং বে লোমরাগে নুনি এথকে তিগা তিয়া ব্যামিহুং বেস নুহিফানু বে হামাকশ্বরম আল্লাহই ফুদি ওডিগেমবা গিনা গিনাই হামদু লিবি ওডিগেমবা রসকলাঙ্গে কন্ত্য ব্যামিহুং দন্নাশে।

0: الحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب
1: إنك أنت علام الغيوب غين
0: إنك أنت علام الغيوب
1: فزين أبونا ديبا غينك مخرج
2: غينك مخرج كي أدنى الحلق
1: أدي أبرا تفصيل كمي ديبهم بونا ديبا
2: دولو كبردو هارو مادو تاليك فهو كولوك جاسك
1: রাঙ্গলতা বুনা দিবা জহদা
3: কারুগে ফেশেবা
1: কারুগে ফেশেবা কোনকো জানাগলা কল্লা দেনি
2: দুলুগে বুডু কারুগে ফেশেবা গজসা
1: ফেশেবা গজসমস্তুগ এনো এই ওন্ন গতাকি দেন আকুর আদা কুরারুগা মি গাইন ফাল কুরমটাকা সিফা দে মি জেহেনি সিফা মি দেবেনি এম ফ্রি হাম সিফাই গতুগা ইস্তিআলা দেন ইবজে হাম এহেমমে মখরজগা আডু হিঙ্গা হিঙ্গা হুন্ন গতা কোন সিফাই ইরিখওয়া দেন ইবজহে এহবিমা আকুর আদা কুরার আড় ফাড় মিবানি ইরিখওয়া গ সবাব কারুগে ফেশে হিসাব মি আকুর আদা মি কুরবেনি কারুগে মি হালক তিমবেকা বেহিগেন দারুগে কারুগে ফেশে বাইন গাইন আদা কুরবেনি ইংগে এহম আদা কুরার গাইন ফাড় কুরমটকা ইরিখওয়া মি দেবেনি এহ নামেস গাইন জেহেনে বরকুরা
0: ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব
1: গুয়ুব কিয়া বলা

রন্দোদি মি প্রোগ্রাম গহিমরালি হুলফাউরে রাষ্ট্রুন গে তেরেন অমর ব্রল হত্তব রিয়ল্লো অন্যগে হায়া পোলা গুলে রীতি ওয়াহাকতা মি ওয়াহাকে কি গাফ কক্কির আবদুল্লাহ ফারুক হাসান দিবেহি ভাতর জমা কো নিউ বাফা ওয়াহাকে মেয়েদেশ ওয়াহাকে এক পদ্দল কুরানি আলী রাজী

ইনসানুনা কুকুরেবুমু একুশে তাওবা হুন দাওয়া ফাওয়ানি মায়াং আল্লাহ গে রাহমে ফুলু একলাঙ্গে আলুতকুন্নং ওগা আয়োডি গন্নওয়াতি নিসা সূরাত গে 27 আয়াতু গা মায়াং আল্লাহ ওয়াহি কুরবা ফাওয়া বাস ফুলু গে মানা কাবি আদি আল্লাহ ইরাদ কুরবানি তিয়বা মিউং গে মাচা তাওবা লেবু মাশি নামাস ইনসানু গে কিবাগা হুন্না গুয়দু নুকুরম গে সাবাবুন বাই ফাহরু রাঙ্গুলু গুইং ইংগে ইরুস হেউনু গুইং ইসকুরবে গুইবে ekam ge sababun faafeng ara ganevi ehin ena kankure virus ekam rakka til bibeni goi mayan allah insana magfai kotte ba faavi egotaki kukurevum taupavu bay far neengi ves kukurevi ehin bima kinaginen taupavu maki insana ngoi emme hiu goi kiritman nabiyya ki mayan allah ma kurava ekale faana vevidane ಮುರಿಹಾ ಫಾಫೆ ಫುಸ್ಸವಾ ದೆವ್ವಾ ಫವಾ ಬೇಕಲೆ ನಮೇಸ್ ಎಕಲೆ ಫಾನುಸ್ ರೇಖಾ ದುವಾಲೆ ಕಿತಿರೇಗ ಹದ್ದಿಯ ಫಹರು ನುವತ ಸತಿಯಕ ಫಹರು ತೌಪಾಯ ವಡೆನ್ನವ ಎಹಂ ವೀರು ಅಳಗುಣ್ಮೆನ್ ಆದಾಗ ಮೀಹುಂ ಅಬದ ಅಬದು ತೌಪಾ ಉಮ್ಗಾ ದೆಮಿತಿಬುಂ ಮಾ ಅವಲಾ

0: මේ නුවදිය මෙගහත් දීනුගේට
1: قال الله تعالى إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون মানে হামকাশবরং আল্লাহু এভস কামাকুম মিস্তাকুনং আনিয়ায় নুকুরাবৈ এহনে কামাকু মিস্তাকুং এউরেঙ্গে আমিলে নফসুতাকং আনিয়া কুরে
2: মিহারগডিং হেন্দুনু তিহে জহি মি দীনু কেডো

0: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। কিরিত রাসূল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মায়ুস কামা হিতামাতা কুরমতি বিহিন্দু লবে তখনা অখতনে হিতুগে হামজহুমা এমে রাঙ্গল ফরওয়ায়া কি দোহা সূরে কিয়েবু এ সূরাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া কুত্তামবে এ ইলাহ গুণন জহে ইতুমার এমে রাঙ্গল বায়ান কোতে সূরাতে দোহা সূরে বাওয়ালেবুনি الله سبحانه وتعالى جاي وحي هيت رسول محمد صلى الله عليه وسلم يا بابا نذواتا دوس كندك ميدكن ما فحو اينكم كيت نبي محمد صلى الله عليه وسلم يا هيفل كورفني الله سبحانه وتعالى اكليفانا ميدو نور هي وي بودي كنبي كما نبي جي گوتكا اكليفانو بينم فلو وي بودي كنوني كما মি হুরিহা বিষ্ণুমাই একলে ফানুগে বুতিয়া বেরিবে ওয়াডাগে এ হিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা ওয়াহী বাবা লব্বা বাস ওয়াহী কুরবানি বিসমিল্লাহির রহমানির রহিম রহমান মান তা রহিম মান তা আল্লাহ গে ইসমু হুন ফাশাগন মে ওয়া যুহা দুআলুগে কুরি কোলো কান্দে ফামে কাম্বড়ুয়ে মায়ুস ফাফা মিহে কারিগা আরগুন মেন এমে ফুরতমে ইসপুনানে ওয়াহাকা কি মি হেলাশে হিরুগে আলিকান দেখেশে রীতি আলিকামেকে দুনিয়েগে মঞ্জর তক বলা এ মঞ্জর তকুং হিংহমে জহুং নিবিগন্নাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেমি ওয়াহী কুরবানি ওয়াল লাইলি ইযা সাজা আদি রেগানুগে আন্দিরিকান ফেতুরি হিমে ওয়াহিন্দু এ রেগানু গান্দেবামে মায়ুস ফা মিহুংগে আনে মাসালে কি রেগানুগে ইত দামে বন্দিং হেলা তিবং দুয়ালুগে নিদুমা ফহু রেগানু হেলা তিবে নিদুমা দতি উদগুবে হাসবে খামবড়ুবে মায়ুস কমগে তেরেগা রেগানুগে বগুত হেদ কল্লা আরামে লিবু মেনেতি ললুফিয়ে জাহালু মেনেতি এনমেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি রেগানু দাবা ফামানি আলগুন মেং আরাম কো আলগুন মেংগে আরগুনমঙ্গে হিতরেগা উফেদিফাওয়া খামবডুমা হাসখান নাত্তালাফাদা আরামুলিব্বাদে বগুতেগে গতুগা আদি হামেহিমমে মিকি আরগুনমেন এঙ্গেন দানি রেগানুগে আন্দিরিকান কিতাম্মে দিগুয়েগেন দিয়ানামেস এ আন্দিরিকামা ফাহু আমা আলি ফাতিহাকা আলি বিলেনেকা হেঙ্কাউ মিহেগে কিতাম্মে মায়ুসকামা খামবডুমা হিদ্দতিকামে ইলামতকে হুরি নামেস একামাকা বেস নিমুমে গাস এনে উফাবেরিকামক আলি বিলিকেন দানিকম ইয়াফহুদেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী কুরবানি মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আদি কালেগ ফানু গোয়েরি রাব্বু কালেগ ফানু দুখুশে নুলবতে আদি কালেগ ফানু নুরহুম বে বডিগে বেস নুগন্নমতে হামা মি বিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবামে দু নুরহুম বে বডি নুগন্নওয়া এ ইলাহু তিবায়া দোবি বে বডি গন্ডাওয়া এ ইলাহু কুরমতি কুরব্বা কুম্মি কামেকে ফাহতু গায়েস এতা হিকমত তকেবে মিকা ইয়াকিন কুরব্বা কবুল কুরব্বা দেন এ ইলাহু ওয়াহি কুরব্বা নি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আদি কালেগ ফানটকা দুনিয়া পুরে আখিরা হেউকম বডুকেম ওয়াকান কাশাবরে দেন এ ইলাহু ওয়াহি কুরব্বা নি ولا سوف يعطيك ربك فترضى اديني كان هوري كليك فانو غيري اله كليك فانا ديفانكن كشوري دين كليك فانو روحي ودا كان نمانتي كيت نبي يا صلى الله عليه وسلم گه امتو گه ایمان كم گه اهل ورينه الله سبحانه وتعالى گه اراده فلا لاگين الگون من امن بس سورو گه گه دائمي نيمه ديبيگن داني কীত নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানে একলে ফানুগে উম্মতুগে আহলুয়েরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে ইরাদা ফুলা লাগে সুরগে গে দাইমি নিয়মে লিবে বৈকামুগা আলগন মেন এমএম বেসবেগেন দানে তিবাগে তিয়া মায়ুস কাং উফাবেরিকম বর গাবা বদলুগেন দানে এমমিহা হিতামতকা দতি উন্দগোলা হাস কামা খামবড়ুমা ওই হুরিহা কামে ফিলা গোস উফালা আরামু লিবে মাতিবেরিকেম বা সোরতক থিবা বাদ্দাওয়ানে মায়ুস ফাওয়া মিহিগে খায়রিগা পুনে দেবেনে এম্মে হিংহম জহেনে হিত ফিনিকং গেনুয়ানে ওয়াহদক মি ওয়াহগত নুয়ানে তো می واحقتا قبول کروینه سبت کی انکاویس اللہ سبحانه و تعالی وحی کربا فامی ونی علم یجد کا یتیما فآوا وحی کلیگ فانو یتیما کم کا ونی کو اے الہو کلیگ فانو دیکھے ونی کے نوے ہی جن دن اے الہو کلیگ فانا ہیا وحی کندب بے بیے اے افہ دن اللہ سبحانه و تعالی وحی کربانی ووجدك ضالا فهدى ادي كليك فانو هارام وي وداگن ونيكو اي الهو كليك فانو ديكو وديكن نوي هيج دين اي الهو كليك فانا ماغو ديكي بيي الگون مي غافل وفا ميتي وي كون كما كاتو الگون مي نماذ نو كوروي كان انگه اينو وستينو گيت كما كا فروا كودا كوروي كان انگه ادي اسلام دينو گي كان كان وسم رنگل كان نينگه ehin namaves Allah subhanahu wa ta'ala algun minna hidayat dakkawa tedumaka magu dekkevi e founding Allah subhanahu wa ta'ala wa hikurawani wa wajadaka a'ilan fa akhna adi fagira kamuga kaleg fan wati e ilahu kaleg fan dekhi odigate den e ilahu kaleg fan musandi purevi Allah subhanahu wa ta'ala algun minna takraru ko handan ko debani e ilahu ge wahi basfurta tedukum ga wane ka mayusifa mihaka emme rangalu wane kotaki Allah subhanahu wa ta'ala ge wahi basfurta tedukum ga wane kam bunadinu Allah subhanahu wa ta'ala ge wa'du fulaka ilahu khilafe vodige nuwane ka den e ilahu wahi kurabi basful ga wane algon minna vore ma durkawa yatimunge matin handa kuruma fa ammal yatima fala taqhar faidan nashe kaleg fanu yatimu kujja nikameti kon nulabashe wa amma saila fala tanhar adi kamaka gedi anna miha kaleg fanu adula na hatta washe furatama he yatime devana salan jaha mihe handa kurava yatimu badane miha kon hunnani algon menge aila algon bel hetumuka temitive algun me mannani getoru e bahuri sadan jaha miha gatuga khane bone che nove algun men kibang eteni khane chaka ena nidan jehini banduha kamati ka algun men tereng eves miha ko banduha kamati nidan jeheto enkamu allah subhanahu wa taala wa hiku rabbani algun men nabre nikameti inna alaaduma emi hun ade terega visna fikuru kuruma emi hunge halata hitamata kamedu visna fikuru kuruma ki algun menna divi fava e hitamata fida ke diuma hivarka vegen dane kame adi hame himme e fada mismi hunang e hitirkam foru ko dinuma ki vesei algun menge e hitan hamaje hun libi e ufa veri kan libi gen dane kame hamaje hun libi gen dane kame ka mi suratuga emme fahukamaka Allah subhanahu wa ta'ala bhayan kurabba fawani e ilaha kuttam evene goy emme ilahu wahi kurabbani wa amma bi ni'mati rabbika fahaddith adi dannashe kaleg faanu ge veri ilahu devvi ni'matak ke vahaka an fahe kaleg faanu vahaka dakka uluvvashe algun menge lodu ge fenuma shukuru veri vanjehe algun menge attaku masake kuraveti shukuru veri vanjehe Allah subhanahu wa ta'ala algun menna ruhi wadige nuwanama algun men duniyega mi tawwa fa tibi kiwegen to suwad kullan jehe mi wagoto mita mi mawdumat hissa kuruman algun menna miti beweni kiwe to suwad kullaba visna fikuru kurafa eves kamaka majus vegoi kuswa nama duha sura kiyawa ege maaniya mi durangala visna fikuru kurafa tibage hitamataka mayus kan filagos tibaya hingham jehuma ufaverikan libigen dane insha allah wa sallallahu wa sallim wa barik ala nabina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam
1: rasul bekaluna nabi bekalunga siratake irshada nasihat ge dammare
2: e dammaruge alin hode tajrubayake hayatuge rasta fasya gengusteene aru kaatiye
3: e aru kaatige hi madamya koshar kurata kechaki heyo halal ta kechan hadama
2: dinu gedung genesteni
4: rasulunna nabiyu
5: homa doge mendurun amra dechhairu repeat angar doge hendunu akkad tire hu adi putatu kere tihakat tiri
2: ha ಹಮೈಕಣಿ ನುವದಿಹ ಮಿಘರ್ಡ್ಸ್ ದೀನುಗೆ ಅಡು
6: ಗಡಿಂಗ್ ಹವೀರ್ ಹತ್ತರು ಗಡಿತಿರಿ ಇಸ್ಮಿನೆಟ್ಟು ಮೀ ದೀನುಗೆ ಅಡು

0: غيوب غين.
1: إنك أنت علام الغيوب.
0: فزين أبونا دي بدأ غينك مخرج.
2: غينك مخرج كي أدنى الحلق.
0: أدي أبونا تفصيلكم مي دي بهم بونا دي بدأ.
2: دلو كي بودو هارو مادو تالي كي فهو كولو كي جسك.
0: أنا قلتا بونا دي بدأ زهدا.
3: কারুগে
0: ফেশেবা কারুগে ফেশেবা কোনকো জনগণ কল্লা দেনি
2: দুলুগে বড়ু কারুগে ফেশেবা গজসাই
0: ফেশেবা গজসমস্তুগ এনো এই ওন্ন গতাকি দেন আকুর আদা কুরারুগা মি গাইন ফাল কুরমটাকা সিফা দে মিজেহনি সিফা মিদেবেনি এম ফ্রি হাম সিফাই গতুগা ইস্তিআলা দেন ইবজে হাম এহেমমে মখরজগা আডু হিঙ্গা হিঙ্গা হুন্ন গতা কোন সিফে রিখওয়া দেন ইবজে এহেবিমা আকুর আদা কুরার আডু ফাড়ু মিবানি ইরিখওয়াগ সবাবু কারুগে ফেশে হিসাব মি আকুর আদা মি কুরবেনি কারুগে মি হালক তিমবেকা বেহিগেন দারু কারুগে ফেশে বাইন গাইন আদা কুরবেনি ইঙ্গে এম আদা কুরার গাইন ফাড়ু কুরমটকা ইরিখওয়া মিদেবেনি এহেন নামেস গাইনু জেহেনে বারকুরা
1: ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব
0: গুয়ুব কিয়া বাদা

0: ফান তিয়া দেবা মিহুংগে মচ্চা কিয়ামত দুয়াহুং আলিফানুগে হুলুতকাই ভেরিফাওয়া লয়ে ফণুওয়া নেতে ফাহে তিয়াবা মিহুন্না নসরে নুলিবে নেতে فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ اے جِنِّي نَائِ إِنْسِي نَيْبِ فَهَ تِيَ دَبَا مِيهُنْ دَغُكُو إِنْكَارُ كُرَنِي تِيَ دَبَا مِيهُنْگِ وَرِ رَسْكَلَانْگِ نِعْمَتَّكُ گَتَرَيْنْ كُنْ كُنْ نِعْمَتَكَنْ هِيَّ فَإِذَا شَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
1: فَهَ اُڈُ فَلَ فَلَا گِنْدَا هِنْدُ رَفْ فِنِفِمْ مَلُگِ كُلَا گَاوَا تَيُوْ گَنْدِ فَدَامْ وِدَيْ

মাশাআল্লাহ, দিন দারিফুল দেয়াতিলা গায়কো দেয়াতিলা বারা ফুমেলাফা দারিফুলগে বোলা মুনুম ফেশিগেন মুলি হাসিগান্ডুগা দেয়াতুন তিনফার ফিরমালাফা কুরসিয়া নিদমুগে কুরিন কি আজি কুরকিয়া।